এটা তারপরে না ফাতিং হাউনিয়া মেরি ডিয়েক মেরিয়াক সলক ডেট নরোনা ডিয়েক ডেট বেতে বলছি রহ তো নেবে মা কাউরা সিনে ডাও স্টে তুং হেলাই হে ফ্রিকোয়েন্সি চ্যানেল ওরে সিলে মা পন্তু আলো মেগে হার্টস নিনিয়া বোমাক টিভি ডারে বোম ট্রাবালো ইয়া নে না ফাতিং লরি তো বলছি রব রোনা মুজিকে হুসি বনজোভি হনে তিতুলো বেত প্রসেস ন ওকে না হুসি নুনু গার্সি হনে তিতুলো হাতুডু ডোমিন